বিছর কবেলেই মা, বিছর কবেলেই মা, ঝংঝঙে বাগানে খারে কলাম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি আমার।